বাইসিদক যুগি থাঙু কলাকারী তেকেশনেও ফুল সঙ্গারি নং আনে নু কনেয়া বাইসিদক হালিঙা খ্যান্তা জু তরুমিয়ানো খাসকর জু জ্যেষ্ঠং আশা রংমদে ল্যাকশং ওয়াল রাবং নিজ বদি রাবং গু কুমো দ কামা লানুলি মহানম্বুজ দকাইত ধুস্তিলি বদি দোজ হানিউ বেরং জু ডিহাইড্রেশন নং একে জামরো লাঞ্চম দেশকে সমস্যায় বুঝমদে বয়সী দোকজু রাবং কো স্বাস্থ্য উদ্যান তামিক ওয়াল জরুলি নিজ বদি দোক তেলং নং মশালেদার খানা মাজামিক নিজ দেয়ারো দোক সায়সো নিষ্কিলাস তিতা দোক হামসলি তুমি গিনিস মদে দোকাইত খ্যান্তা দোক তিসে ফলঙা বদি জামিক হালেঙা জু তরবুজ কাখরিং নং তিরুল দেশকে মদে থুলনা জু ফলঙা নো তি ওয়াল বদি নিজ হদেসি দোকজু ফলঙা ডেও কুমো তিউ কমে পুরা লাঞ্চমদে দোকাই সাথী জু অমিক চালে দো বদো জু দেশি নুস্কেলি ডেঙু ঠান্ডা তামু তাঙে সালি মদতকার নিজ বৈশি হালিঙা খ্যান্তা দু অমি সংমি সোম চুল টাক টাক তাস তোস দোকলে রাবং হাচমু বেরং দোক রিমানু সংমদে দোক সতকি সতোষস চুলুতি তুংস্তোস চুলুতি ডেঙু ঠান্ডা তাম নং একে কই টোদানু তাঙিসলি ওয়াল দাম শেল নার সিনমতে আইজু খাসকর পেটং টোদানু তাঙিস্তা ওয়ালি ফানবানিজ বয়সী দোক হানি জু মাটিং উ পাঠু চানো বলতি ইয়ং ইয়ং তাস তোস দোক দোহালিঙা খ্যান্তা জু বলতি শোলো দোক ওয়াল ঠান্ডা নিজ গুনো দোক দাইজ তাম না আচিত হদেসি জু সোলো দোক তুমু বারি এমনিস মদে দোক পাঠু চানো তি ইয়ং ইয়ং তামা দোবোক মাহাচিত আই দোক জু কুমো মাটিং তত্ত্ব সামিল নিস দোক হদেসি জু পাঠু চানুলি পাঠু চানো তি মদে জু স্বাস্থ্য উতাঙিসলি ফানবানিস তনিং সংকা সাং খ্যান্তা ফ্রিজোস তোতা ঠান্ডা তি তুংস জু স্বাস্থ্য উতাঙিস ওয়ালি নুকসান নিস মদে ফ্রিজো তি তুংমা জু গোলঙা রাশং নং পাচনু সমস্যা বুন সকেস আই দোক জু তিউ গুণবত্তালি খতম হাচিত মদে বয়সি দোক আই জু রাবঙ্গু মৌসমু জু দোক খানা নং একে পেয়াজ জামিক দি ওয়ালি ফানবানিস নিউ থুলো না তংমা পেয়াজু তাসির ওয়াল ঠান্ডা নিস মদে হানে দোক জু রাতি নং দোয়িং দি ডেঙ্গু ঠান্ডা কেস তংসি পাচন তন্ত্রলি ঠিক তাস দোক হদেসি দোক সোলো মদে জু রাবংকু জু রাতি নং দোয়িং জামিক ওয়াল জরুলি নিজ মদে জু দোক ডেও ডিহাইড্রেশন হাচমু বসিয়াচিত মদে আই দোক খ্যান্তা দোক জু নিম্বু স্বাস্থ্য তাঙে সুয়ালি ফানবানিস খাসকর জু রাবং কেন মদে নিম্বু তিতং কাশা দোক জু দেশি কোল্ড ড্রিঙ্ক লোন না থিসি গলত পাতং মানি তো নেও থুলোন না তংমা নিম্বু তি আগর কাশা রাবংকু তুংমা তংমা মদে ডিং তরো তাজা হাচিত কাশা আগর নিম্বু চা তুংমালি দোক সে তু তাঙিস তামনিস নিম্বু কুমু

তাজি ও শুনি তু এক শোভলি দেগি টিঙ্কু দেবীর আওয়াজামে তাজি এভিয়া গলকরণি বড়া কুলবি বেশভূষার বারে মজে শুভলি মানু ভারতব বিবিধতর দেশ বলস এখে হর রাজ্যর হর ক্ষেত্রার হর সমুদায়ের আপনি অলগ সংস্কৃতি রীতি রিওয়াজ খাণা বন্ননা হুঁসা হিমাচল প্রদেশর শুভলা জেলা কুড়ু আপনি প্রাকৃতিক সুন্দরতা সঙ্গে সঙ্গে আপনি অনুঠি সংস্কৃতি থা পারম্পরিক বেশভূষার তাই বি তনু মনু দস কুলবি বেশভূষা কেলে ঝিকড়ে না থি বল্কি এখলে লোকার পহচান পরম্পরা তা হোর গৌরবার এক প্রতীক স তাভাড়াজি কুড়ুর বেশভূষাময় সাদগী শুভলি সুন্দরতা হেরনে ভেটস বাড়া এখলা পেনাবা মৌসম থা হোর পাহাড়ি জিওয়া হেরুয়ে বিকশিত হো কিছুকি কুড়ুমে ঠান্ডা খাসা পড়স শেড়া খাসা হুঁস বাড়া তেবে এখলে পারম্পরিক ঝিকড়ে উনাড়ে তা গরম হুঁস আগর আয় মরদার পারম্পরিক বেশভূষার বারে মজে গল করে তা তেবে তে তামে উনার চোল সুথনু চুড়ি আলি পজামি উনার কোট ফুথুই তা চোলে টোপে তা সবিক খাস কুলবি টোপি এ তামে যেস কুলবি টোপি এখলি সংস্কৃতির সবিক মোটি পেচান মনস ইো টোপি হলকে দুস রঙার হুঁস জিতকি ওর পরু লগ লগ রঙার পাটি হুঁস বাড়া লাগি দি এ তামে অলগ অলগ বার্ডর বি হুঁস লাগে তা হোর এ তামে ধারি আলি পাটি লোঁস জো এতা হোর শুভলি বনাস ইো টোপি কেলি বননের হিসা নন্দি বল্কি সম্মান পেচানার এক প্রতীক স আজ বিসি দে কুড়ুমে বল্কি পুরে হিমাচলামে কাসু খাস দিহাড়ি খাস তি থাব লোকা বড়ি টঙ্কি শঙ্কি সঙ্গে বড়ে গর্বা সঙ্গে কুলবি টোপি বনস এখর তাই কি পাউনের স্বাগত ভি কুলবি টোপি বনি করে করস যে তাব সম্মান থা আদরার এক প্রতীক মনস তাজি ভাড়া এভে আয় আগর বেটড়ির পারম্পরিক বেশভূষার গল করে তা তেবে কুলবি বেটড়ি আপনি শোভলি ধরম্বড়ি আকর্ষক ঝিকড়ের তাই জনি মনিস এখে বেটড়ি সঙ্গে সঙ্গে টসি বি পট্টু বনস পট্টু উনার এক ঝিকড়া হুঁস বাড়া যো কি লগ লগ রঙার হুঁস তা এ তামে লগ লগ ফুল বি ছাড়ি দেউস যো কি এতকে ডিজাইনামে এজস এতাব গাছি করে বনস তা টুমে বুমনি করে এতা টেকস এতা সঙ্গে সঙ্গে বেটড়ির মুন্ডামে থিপু বনস যো কি রঙা রঙার হুঁস বাড়া কুড়ুর বেটড়ির গহনে বি জব্বর খাস হুঁস এতামে চাঁদির চন্দর হার বাই টোকে হাতামে কঙ্গন বাল্টু তেতাব গোখড়ু বি লঁস বাড়া নাকামে লঙ্গ বি লঁস ফুলি বি জ মালা সিকের মালা গাউ এতা সঙ্গে সঙ্গে টুমে বুমনি টঙ্গার ঝঞ্জরা থা মুন্ডামে বননাড়ি জ্যোতি এতা সঙ্গে সঙ্গে হোরা খাসি চিজাস যো কি তিয়ার বেশভূষার সুন্দরতাব হোর পড়স তা শোভলা বনস জো মহারি পাহাড়ি সংস্কৃতিস বাড়া এতামে চাঁদির গহনের বিশেষ মহত্ব দিস শোভলে লোক কুলবি বেশভূষা কেলি সুন্দরতা তৈ না থি ইো এখলি জলবায়ু থা হোর জীবনশৈলী ব এতকি ঢাই জবর রমড়ি বিস উনার ঝিকড়ে শিড়ে ক বচস তা হোর ইয়া পাহাড়ি লাকের তাই জব্বর রমড়ে হুঁস প্রাণী জমানে মে কে হুঁতি কি যো শেলে হুঁস বাড়া তে তা বেশণে ছাড়তি যো কি বাকরির শেলি করে বনাই দেউতি এতা সঙ্গে সঙ্গে উনার দৌড়ু উঁতি ত্যা এতরে নি গেউস কি যো ফুয়াল ভাই বন্ধুঁস বাড়া যো জোতাম নাস ত্যা দৌড়ু বনি করে না আতি দৌড়ু ওড়ি করে না আতি বাড়া এতে করে বাগর বি হড্ডি দিবি নিও ছাড়দা তা মানুব নিগা ডাঁস

তাজি ও শুনুতুয়ে এক শোভলা দে রাগ পুষ্পা দেবীর আওয়াজ আমায় তাজি এবি শুনুতুয়ে আজকে কিস খাস খবরা প্রদেশ আমায় জব্বর গরমির ধ্যাড়ি লাগে সবাড়া খাস কর হিমাচল প্রদেশ আর উন্দলে জিলে মায় উনা বিলাসপুর হমিরপুর কাংড়া সিরমৌর সোলন তাহোর মন্ডি জিলের লোকা জব্বর গরমির সামনা করনা লাগাস উনা জিলে মায় তাপমান লগভগ 44 ডিগ্রি পুজনে করে হোছে ভাউ ভিনা বিমার লাগে সুন্দে স্বাস্থ্য বিভাগে এটা হৃদয় এডভাইজরি জারি করে তা হোর জবর গরমিক বচনে বলুদাস খাসি গরমির কারণে করে রাজ্যের ময়দানী ইলাকে মেয়ে বাজার আর রৌনক গোজদি লাগিস পর ভাড়া শিমলা মনালি তা হোর ডলহৌজি জেড়ে ইলাকে মেয়ে গরমিক বচনে তাই পর্যটক এসদে লাগেস এতকে বি সময় মৌসম বিভাগ আড়ে বলু কি 28 মই ক হিমালয়ের ইলাকে মেয়ে রাজ্যের 5 জিলে চম্বা কাংড়া কুল্লু মন্ডি থা হোর শিমলে জেলে মে শরু বেনাবাগুর থা বিজলি বজড়ায় থা হোর 60 কিলোমিটার প্রতি ঘন্টের রফতার সঙ্গে আন্ধি তুফান চলনে অরেঞ্জ অলার্ট জারি করদাস তাজি বাড়া প্রদেশ আমায় শুই 28 মই বাড়া পঞ্চায়েতি রাজ সংস্থাওর দুজে চরণার তাই বোট হুণে বোট দোতকে 7 বাজেন ফেটে শুরু হুণে তা হোর ধ্যাড়কে 6 বাজে তাই চলনে বোটা হুনে বাদ পঞ্চায়েতা মে প্রধান উপপ্রধান থা হোর সরপঞ্চা তাই পড়ি দে বোটার গিনতি উনি যেবি কি জেলা পরিষদ থা হোর পঞ্চায়েত সমিতি সদস্য তাই হই দে বোটার গিনতি কতিময় ভুনি কতিময় ভি প্রদেশ আর 4 নগর নিগমা সোলন মন্ডি পালমপুর থা হোর ধর্মশালা তাই হই দে চুনাবার ভি মতগণনা হুনি পঞ্চায়েতি রাজ সংস্থাওর দুজে চরণার চুনাবার তাই শুই 1274 পঞ্চায়েতা মে বোট হুনে রাজ্যময় পঞ্চায়েতি রাজ সংস্থাওর চিনুয়ে তা আখরি চরণামে 3 মই 1187 পঞ্চায়েতামে বোট হুণে এতকে বি সময় শুই হুণালে দুজে চরণার চুনাবার তাই আজ উম্মীদবারে জব্বর গরমি হুণের বাবজুদ ভি লগ লগ ঘরে নাই করে বোট মঙ্গিতা আপনি জিত পাকি করনে তাই প্রিয়াস করু এতা পাইল হিজ হই দে বাড়া পয়লে চরণার চুনাবামে